শ্রোতা বন্ধু নমস্কার, স্বাগত করুছু আপন মানুষ আমার এই বিশেষ কার্যক্রম আরাধনা কু। জগতর নাথ শ্রীজগন্নাথ সেই নীলাদ্রি বিহারী মহিমার পটান্তর নাই, তাঙ্ক পাখরে বর্ষ বর্ষ ধরি পর্বপর্বাণী প্রায় লাগি রহিথায়ে। বিভিন্ন পর্বপর্বাণীরে জগন্নাথ বিভিন্ন বেশরে ভূষিত হয়ে থাকে। সবুঠারু বড় পর্ব হিসাবরে জ্যেষ্ঠ পূর্ণমী দিন দেবস্নান পূর্ণমী এবং দো আষাঢ়ী মাসরে নবকলেবর, আষাঢ় শুক্ল দ্বিতীয়ারে রথযাত্রা ও আষাঢ় শুক্ল দশমীরে বাহুড়া যাত্রা তথা শ্রাবণ শুক্ল নবমী ঠারু পাঁচ দিন পর্যন্ত ঝুলন যাত্রা এবং বৈশাখ শুক্ল তৃতীয়া দিন ঠারু একুশ দিন পর্যন্ত চন্দন যাত্রা কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে।

প্রভু জগন্নাথ সর্বধর্ম সমন্বয়ের প্রতীক, সে মৈত্রী মমতার আধার, সাম্য শান্তি ও প্রেমর উৎস। জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের বিভেদটার সে বহু ঊর্ধ্বরে। তাঁকর সেবা সেবক মানুষ লক্ষ্য কলে একথাটি স্পষ্ট অনুমেয় হুয়ে।

কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, কথাচিত্র গীত গীতিকার আনন্দ বক্সী, সঙ্গীত কল্যাণজী আনন্দজী।

কথাচিত্র শ্রাবণকে আনন্দ, শিল্পী যশুদাস, গীত রচনা পি পঙ্কজ, সঙ্গীত রাজকমল।

কণ্ঠশিল্পী কিশোর কুমার, কথাচিত্র ব্ল্যাকমেল, গীতিকার রাজেন্দ্র কৃষ্ণ, সঙ্গীত কল্যাণজী আনন্দজী।

গীতিকার জাভেদ আখতার, সঙ্গীত রাহুল দেববর্মন, এছাড়া সাগর কথাচিত্রে কিশোর কুমার ও লতা মঙ্গেশকর।

কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফি, কথাচিত্র আপায়ে বাহারাই, গীতা আনন্দ বক্সি, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারিলাল।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করুছু আপন সমস্ত আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রম কু কার্যক্রমর উপস্থাপনারে মু শুলভা
1: আও মু মুক্তিময়ী।
0: ইউপিআই কেবল এক দেয় প্রণালী নুহে, এহা এক লোকঙ্ক প্ল্যাটফর্ম। এহা আর্থিক কারবার কু দ্রুত, সরল, স্বচ্ছ এবং প্রকৃতরে সমাবেশী করেছি। এপরি করিবা দ্বারা এহা কেবল ভারত কিপরি দেয় প্রদান করে তাহা নুহে, বরং ভারত কিপরি অগ্রগতি করে সেথিরে পরিবর্তন আনিছি। এই মাত্র অল্প দিন পূর্বে এক সরল আর্থিক কারবার সময় উদ্যম এবং ধৈর্য দাবি করুথিলা। বিল পৈঠ করিবার অর্থ লম্বা ধাড়িরে ঠিয়া হেবা, টঙ্কা পঠাইবা পাই ব্যাংকু যিবা, ফর্ম পূরণ করিবা এবং নিশ্চিতকরণ পাই দিন দিন ধরি অপেক্ষা করিবা আবশ্যক থিলা। ব্যাংকিং সুবিধা বিনা ভারতরে লক্ষ লক্ষ লোকঙ্ক পাই এহার অর্থ থিলা আর্থিক ব্যবস্থারু বাদ পড়িবা। তেবে সেদিনর সেই ভারত বর্তমানর অতীত। ভারত আর্থিক যাত্রা শহ শহ বর্ষ ধরি বার্টার সিস্টম, দ্রব্য বিনিময়রে দ্রব্য প্রদান করিবার ব্যবস্থা এবং কৌড়ি খোলরু মুদ্রা, কাগজ মুদ্রা এবং চেক পর্যন্ত বিকশিত হয়েছি। এহার আধুনিক ইতিহাসর অধিকাংশ সময় পাই নগদ অর্থ কারবারর প্রমুখ পদ্ধতি থিলা। চেক এবং ডিমান্ড ড্রাফ্ট দেয় প্রদান ব্যবস্থাকু আনুষ্ঠানিক করিথিবা বেলে সেগুড়িক কিন্তু ধীর থিলা এবং কেবল এক সীমিত বর্গ পাই সুলভ থিলা।

0: ইউপিআই আর্থিক ভাবে সেবাপ্রাপ্ত এবং আর্থিক ভাবে অদৃশ্য মধ্যে রহিতিবা পার্থক্যকু ভঙ্গ করিছি। গ্রামীণ এবং অর্ধশহরী ভারত বর্তমান মহানগর কেন্দ্রগুলিক পরি সমান গতি এবং সহজরে কারবার করছন্তি। এক দশন্ধি তলে নির্মিত এক ঘরোই ব্যবস্থা বর্তমান বিশ্বকু নেতৃত্ব দেউছি। ব্যাংক নথিবা লোকঙ্কু অন্তর্ভুক্ত করিবার প্রয়াস ভাবরে যাহা আরম্ভ হইতিলা তাহা রিয়েল টাইম পেমেন্ট পাই বিশ্বস্তরীয় সুবর্ণ মানক পাল্টিছি। ধাড়িরে ঠিয়া হেবা ঠারু কিউআর কোড পর্যন্ত ভারতর যাত্রা সমাবেশী নবসৃজনর শক্তিকু প্রতিফলিত করে। ইউপিআই কেবল এক পেমেন্ট সিস্টম নুহে, এহা লোকমানঙ্কর এক প্ল্যাটফর্ম। এহা আর্থিক কারবারকু দ্রুত, সরল, স্বচ্ছ এবং প্রকৃতপক্ষে সমাবেশী করিছি। এপরি করি এহা কেবল ভারত কিপরি দেয় প্রদান করে তাহা নুহে, বরং ভারত কিপরি অগ্রগতি করে সেই ব্যবস্থারে মধ্যে পরিবর্তন করিছি।
1: শ্রোতা বন্ধু, এইটা থিলা আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রম। আশা এই কার্যক্রমটি আপন সমস্তঙ্কর মনছুয়া হইথিব। তেবে কার্যক্রমকু এইটি শেষ করুছু, রহিলু
2: নমস্কার।

0: শ্রোতা বন্ধু, আমি পৌঁছে যাই ব্রহ্মপুরে থিবা গভর্নমেন্ট কুইন মিশন হাইস্কুলে। চলন্তু সেঠারে কেউ ভলি বৃক্ষরোপণ কার্যক্রম করুছন্তি জানিবা। স্যার নমস্কার।
1: নমস্কার
0: স্যার, আপনার পরিচয় কইলে?
1: মু হরেকৃষ্ণ পণ্ডা, এই বিদ্যালয়ের অবসর নেইছি। গঞ্জাম জিলারে ওইএস অফিসর ভাবরে কার্য করুথিলি, 3 বর্ষ হেলা অবসর গ্রহণ করছি।
0: আজ্ঞা, অবসর পরে মধ্যে আপনার এটি কার্য করুছন্তি। আমি যে দেখুছু বৃক্ষরোপণ বর্তমান করুছন্তি, আপনা আপনার সহিত পিলে মানে বি অছন্তি, আর আপনার সহকর্মী মানে বি অছন্তি, তো আজি কোন কোন সব বৃক্ষরোপণ করিছন্তি?
1: আজ আমি সাধারণত যে গছ শীঘ্র বড়িব, ছাই দেব, সেইভাবে গছ, তা সহিত কিছু ফল গছ বি লগাইছু, যেমিতি আম্ব গছ, পণস গছ, তা সহিত বেল গছ এবং অন্যান্য গছ বি লগাউছু।
0: এই সব গছ কোঠু আনিলে?
1: আমি জঙ্গল বিভাগ রু অনুরোধ করি আনিছু।
0: জুলাই মাসে এবে আরম্ভ করিছেন না? আগুর লগাইছিলে?
1: সাধারণত জুলাই 1-7 হচ্ছে বনীকরণ সপ্তাহ, সেই অবসরে আমি কার্য আরম্ভ করিছু। এবং সপ্তাহ সরিলা পরে মধ্যে যে বর্ষা দিন রয়েছে, তেণু যেটি খালি জায়গা অছি সেইটি বি গছ লগাইবা পাইঁ দেখু।
0: আপন স্কুল ছড়া আউ বাহারে কোটি কোটি গছ লগাইবা পাইঁ যোজনা করিছেন?
1: আমি সাধারণত বিদ্যালয়ের যে জায়গা খালি পড়িছি, খেল পড়িয়ার পার্শ্ব মানকরে গছ হলে ছাই হব, তা সহিত পিলামানে উপকৃত হবে। এবং বাহারে মধ্যে যেটি জায়গা রহুছি, হত্তা বাহারে মধ্যে যদি খালি জায়গা অছি এবং আম পিলামানে দায়িত্ব নেই পারিবে অন্তত গছটা বঞ্চিবা পাইঁ, সেইভাবে জায়গা বাছিকি লগাউছু। আমি কুইন মিশন হাইস্কুল ছড়া বি বিনায়ক আচার্য হাইস্কুলে গছ লগাউছু, তা সহিত কেসি হাইস্কুলে মধ্যে গছ লগাইছু, এবং এই খলিকোট এবং পুরুষোত্তমপুর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে বি গছ লগাইছু। বিদ্যালয় হত্তা বাহার পটে বি গছ লগাইছু।
0: তো পণ্ডা বাবু, আপনার গোটে বহুত মানে বড় কথা গোটে কহিলে, যে যেমতি কহুতলে পিলা মানে দায়িত্ব নেলা ভুলিয়া জায়গায় আপনার লগাউছন্তি, তো পিলা মানে যেটিকি পৌঁছি পারিবে আর সেমানে দেখা রক্ষা করে পারিবে, তো সেমানকু আপন কোন মানে কহিকি প্রোৎসাহন দৌছন্তি আর সেমানকু কোন প্রেরণা দৌছন্তি?
1: বৃক্ষর উপকারিতা সেমানকু বুঝাইবাকু পড়ুছি। গছ কোন পাইঁ দরকার, গছ কেমিতি পরিবেশ সংরক্ষণরে সাহায্য করে, গছ কেমিতি অম্লজান বৃদ্ধিরে সহায়ক হুয়ে, অঙ্গারকাম্ল কেমিতি গছ দ্বারা অবশোষিত হুয়ে, তা সহিত গছ কেমিতি তাপমাত্রাকু কমেবারে সাহায্য করে, জল সংরক্ষণরে সাহায্য করে, মৃত্তিকা সংরক্ষণরে সাহায্য করে, এসব বুঝেই পিলামানকু প্রেরণা দৌছু যে কেমিতি সেমানে গছ পাইঁ আকৃষ্ট হবে, গছ লগাইলে সেমানকর ভবিষ্যৎ সুরক্ষিত হব, সেইথিপাইঁ সেমানে উৎসাহিত বি হউছন্তি। তা সহিত সেমানকু বি আমি দায়িত্ব দৌছু যে যেটি অধিক গছ লগা হচ্ছে গোটিয়ে গছকু 2-3 জন পিলাঙ্কু দায়িত্ব দৌছু, যেটি কম গছ লগা হচ্ছে গোটে গছরে মধ্যে 7-8 জন পিলাঙ্কু দায়িত্ব দৌছু, সেমানে তার বাড় দেবে এবং তাকু দায়িত্ব নেবে, জল দেবে। মুখ্যত জলটার আবশ্যকতা যেতবে বর্ষা ন হুয়ে, গোটে বর্ষ 2 বর্ষ যদি পারেই দিয়া হব গছ বড় হয়ে যাচ্ছে।
0: আচ্ছা পণ্ডা বাবু, আপনার এটা তো বৃক্ষরোপণ সম্পর্কে কহিলে, আমি শুনবাকে পাইলু যে আপনার স্বচ্ছতা কার্যক্রম মধ্য করছেন, আউ বহুত দিন ধরে যেহেতু আপনার এ স্কুলে প্রধান শিক্ষক ভাবে কাম করুলে, আউ বর্তমান তো অবসর নেই সারি, তাপরে আমার যে ওড়িশা শিক্ষা সেবার মধ্যে আপনার বহু দিন ধরে মানে কার্য করছেন, স্বচ্ছতা বিশেষ করে পিলা মানুষ নিয়ে কোন কোন কার্যক্রম করছেন?
1: আমি জুনিয়র রেডক্রসর সম্পাদক ভাবে কোরাপুটে এবং গঞ্জাম জেলার বহুদিন কার্য করেছি, এবং মধ্য গঞ্জাম জেলার জুনিয়র রেডক্রসর মেন্টর ভাবে

0: অতি জবর বর্ষা লাগে সতর্ক সূচনা জারি করা যাইছে। আইবা শুক্রবার তক রাজ্যর ভিন ভিন জাগান বর্ষা হবা বলে পানিপাক কেন্দ্র তরফ অনুমান করা যাইছে। হীরাকুদ জলভণ্ডার জলস্তর আজ সঞ্জর ছ বজে তক 613.62 ফুট রইতলা। ই সময়াতে জলভণ্ডার নু 12টা গেট দেইকরি ফি সেকেন্ড তি 2,02,068 ঘনফুট পানি ছড়া যাওয়ার বেলে 2,26,139 ঘনফুট পানি জলভণ্ডার কে আসুছে। শেষে মুখ্যা খবর ফের গায়। ভিন ভিন প্রসঙ্গকে নেইকরি বিরোধী মানকর হোহাল্লা লাগি সংসদর গৃহ কার্য বাধাপ্রাপ্ত। মহাপ্রভুঙ্কর বাহুড়া যাত্রা প্রস্তুতির সমীক্ষা কলে মুখ্যমন্ত্রী। আউর দুইদিনিয়া কলাহান্ডি জেলা গস্তি আসিকি ভিন ভিন সুভদ্রা শক্তি প্রকল্পর উদ্ঘাটন কলে উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা। আজির আঞ্চলিক খবর ইনু শেষ হেলা। জুহার।
1: प्रसार भारती के पास है भारतीय संस्कृति की अनमोल धरोहर। इसमें शामिल हैं शास्त्रीय संगीत, नृत्य, साहित्य, नाट्य विधाएं, धारावाहिक, वृत्त चित्र और अन्य दुर्लभ रिकॉर्डिंग और अब आप आकाशवाणी और दूरदर्शन के खजाने की डीवीडीज और सीडीज हासिल कर सकते हैं भारत में अपने संग्रह के लिए। प्रसार भारती के कार्यक्रमों का खजाना अगर है आपको पाना तो लॉग ऑन कीजिए www.prasarbhartiarchives.co.in। याद रहे www.prasarbhartiarchives.co.in।

0: জমি কিনি
1: হ্যাঁ চাষ বড়িয়া যোগাযোগ হচ্ছে
0: আর দেখ কোনা চাষ বি করিছন
1: কথা হল যেত ভিন ভিন্ন রকম চাষ আমার চাষী ভাই করে পারবে সেতকি তাঁকর লাভ আয় বুঝল সবুকর লাভ কথা হল আমার লাভর কথা আমি নি হল যে অধে অধে শুনু
0: ই গীতটা শুনু।

তাকে মনু পুছি নাই পারে মুরুছি ঝুরি হে উ আছে কে তেলো ঝুরি হে উ আছে কে তে ঘোড়ে ছনে তাকে নাই দেখলে সোতে নাই দেখলে সোতে মুই তো

0: কি গলা হ
1: এ দাদা বৈঠকি না গীত পদে ওদে নি হেলে নি গে মজা নাই নকি নি
0: হ্যাঁ কথা হচ্ছে কেনসি বি কিসমর চাষ আমি করুছু সে চাষ কলা বেলকে চাষী ভাই মানে তার আগ পজ তোর উপর সব কথা ভাবলি বিচারি ভাল করে বুঝি করে কাম কবার করবার দরকার আর কেনসি বি কথা কে টিকে হরবর হেলে তো চলবা অতি বেশি হরবর হলে ঠিক নাই হুই
1: পরে
0: যদি পান অধিকা হচ্ছে পান কাটবার ব্যবস্থা করমা পান কম হচ্ছে পান কেন্দ্রে রটকামা পান কেন্দ্রে মড়াই পারমা তার ব্যবস্থা গলে আমাকে করবাকে পড়বা বিশেষ করে এহেতে যেন বর্ষা হয়ে যাচ্ছে ডুলি মানুষ যদি পান জমি রহলা বহুটে জায়গার চাষী ভাই মানে যেন মানে বিহন বুনিছন কি কেনসি বি কিসমর চাষ লাগি বিহন মাটি তুপা হয়েছে বেশি পান হলে কুহি যাবার ডর রয়েছে তো পান কাটবার ব্যবস্থা বি আমি করিথিবার কথা
1: আর আর গোটে কথা দাদা দেখ ই যেন ক্ষেত্র পরিদর্শন বলি নি কয়েছন কিছু নি সকালে খেল বেলগুড়া কে খায় আমি নিহাতি আমার জমি আড়ে টিকি টিকি বুলি যাবার কে পড়বা আমি যদি জিমা বেলে সব কথা জানি পারমা দাদা
0: নিহাতি নিহাতি নিহাতি যে কথা তা লবুথব কি ঘড়ি আড়কে বি নিঘা করব
1: ঘড়ি আড়ে তো নিঘা কলি ন